0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে। SBS বাংলা শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 6 জুলাই 2026 সাল। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS টুতে। এছাড়া সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট দেখুন এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। SBS বাংলার আজকের এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কামারিগল জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত সিডনির SBS স্টুডিওস থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকের প্রতি স্বীকৃতি দিতে চাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সমস্ত অ্যাবরিজিনাল ও টরে স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি প্রদান করি, যেখান থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এক ঘন্টার অনুষ্ঠানের প্রথমেই শুনবেন শীর্ষ খবর। এছাড়াও থাকছে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার। এবার জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানে আর কী কী রয়েছে। অস্ট্রেলিয়ায় সামাজিক বিভাজনের ইস্যুটি এখন সামনে আসছে, এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে SBS এক্সামিনস এবং SBS ইনসাইট। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। আজকাল ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলের সঙ্গে কিভাবে যুক্ত হবেন, আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এ নিয়ে শুনবেন। এটি তৈরি করেছেন মেলিসা কম্পানি আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম। এবছর কিংস বার্থডে অনার্স লিস্টে অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মাননা লাভ করেছেন মোহাম্মদ সাব্বির আলম। এ নিয়ে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। তবে সবকিছুর আগে খবর। SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। তিন দিনের সফরে ফিজি পৌঁছেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। এ সফরে তিনি সলোমন আইল্যান্ডসও যাবেন। সফরের সময় তিনি ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাম্বুকের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ভুভাল ইউনিয়ন নামে পরিচিত দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আলোচনা চূড়ান্ত করার কথা রয়েছে। জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কোর কাছে গ্রেট ব্যারিয়ার রিফকে বিপদাপন্ন বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে গ্রিনস দল। তাদের মতে, এই প্রবাল প্রাচীর বর্তমানে যে হুমকির মুখে রয়েছে সেই বাস্তবতাই এতে প্রতিফলিত হবে। তবে সপ্তাহান্তে ইউনেস্কোর অন্তর্বর্তী সিদ্ধান্তে গ্রেট ব্যারিয়ার রিফকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিশ্ব ঐতিহ্য মর্যাদা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেওয়া হবে। অস্ট্রেলিয়ার আরও খবর। কারো সম্মতি ছাড়া অন্তরঙ্গ ছবি শেয়ার করা বা এমন ছবি শেয়ার করার হুমকি দেওয়াকে বেআইনি করার পরিকল্পনা করছে তাসমানিয়া সরকার। এ বিষয়ে আগামী কয়েক সপ্তাহে জনপরামর্শ চলবে। এরপর বছরের শেষ নাগাদ এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রকাশ করা হবে। সিডনির পূর্বাঞ্চলে একটি সিনাগগের বাইরে জড়ো হওয়া মানুষের দিকে খেলনা বা নকল পিস্তল তাক করার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে শনিবার ডাবলবের একটি সিনাগগে তাদের ডাকা হয়। অভিযোগ রয়েছে, চলন্ত একটি গাড়িতে থাকা এক ব্যক্তি উপাসনালয়ের বাইরে থাকা লোকজনের দিকে আগ্নেয়াস্ত্রের মতো দেখতে একটি বস্তু তাক করেছিলেন। এবার আন্তর্জাতিক। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের এক বিমান হামলায় গাজা সিটিতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসাকর্মীরা জানান, শহরের কেন্দ্রস্থলের ওমর আল মুখতার সড়কে একদল মানুষের ওপর হামলা চালানো হলে ওই দুই ব্যক্তি নিহত হন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। সকারুস খেলোয়াড় প্যাট্রিক বিচ বলেছেন, পেনাল্টি শুট আউটে মিশরের কাছে বিশ্বকাপ থেকে বিদায়ের পর তিনি দল নিয়ে গভীরভাবে গর্বিত। অস্ট্রেলিয়ার ন্যাশনাল সকার টিমের কোচ টনি পপোভিচের 26 সদস্যের স্কোয়াডটি ছিল টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পাঠানো দ্বিতীয় সর্বকনিষ্ঠ দল, যেখানে গড় বয়স ছিল 26.8 বছর। বিচ বলেছেন, বিশ্বকাপ প্রস্তুতির সময়ে খেলোয়াড়দের মধ্যে শক্তিশালী একটি বন্ধন তৈরি হয়েছিল, যা ভবিষ্যতে দলের অগ্রগতির ভিত্তি তৈরি করবে।
2: It was devastating. You know, a lot of the boys, it's really emotional in there. We've given everything. Nearly all of us have been here for almost 2 months now in the US, you know, preparing. Everything's been together. So it's been close in there. We've been emotional, like I said, but real positive as well. You know, looking forward, we've got a young team and we've showed a lot of positivity and growth through this tournament and just what exactly Australian football has and will become. A lot to look forward to, really proud of the whole team and the staff and everyone involved because, we gave it one hell of a shot.
1: শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। এসবিএস বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla। আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। অস্ট্রেলিয়ায় সামাজিক বিভাজনের ইস্যুটি এখন সামনে আসছে। এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে এসবিএস এক্সামিনস এবং এসবিএস ইনসাইট। এখন শুনবেন এর দ্বিতীয় পর্ব। এটি বাংলায় উপস্থাপন করছেন সহকর্মী শাহান আলম।
3: অস্ট্রেলিয়ান সমাজে সামাজিক বিভাজন নিয়ে এর আগের একটি পর্বে আমাদের এই সমাজের অংশ হওয়ার অনুভূতি কমে যাওয়া এবং বিভাজন বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা এখানে কিভাবে পৌঁছলাম। জীবনযাত্রার ব্যয় সংকট, আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এবং আমাদের দেশেই ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলা, এগুলো ছিল দ্য সোশ্যাল সিজম এর আলোচিত কিছু কারণ।

0: এটি ছিল এসবিএস এক্সামিনস এবং এসবিএস ইনসাইটের যৌথ উদ্যোগ। ফেডারেল সরকার দ্রুত ঘৃণাত্মক বক্তব্য বিরোধী আইন পাশ করে, যার লক্ষ্য প্রকাশ্যে ঘৃণা উস্কে দেওয়া বন্ধ করা এবং সহিংস চরমপন্থার অবসান। পাশাপাশি গঠন করা হয় অ্যান্টি সেমিটিজম ও সামাজিক সংহতি বিষয়ক একটি রয়্যাল কমিশন। কিন্তু আমাদের সামাজিক বুননের ছেঁড়া অংশগুলো জোড়া লাগাতে কি শুধু এতটুকুই যথেষ্ট? এই পর্বে আমরা আরও সামনে তাকাই এবং প্রশ্ন করি, এখন আমাদের পথ কোন দিকে? স্ক্যানলনের সামাজিক সংহতি প্রতিবেদনে দেখা গেছে আমাদের অন্তর্ভুক্তির অনুভূতি কমেছে, কিন্তু স্থানীয় কমিউনিটি যেমন পাড়া প্রতিবেশ ও তাদের স্থানীয় উদ্যোগগুলো এখনও গুরুত্বপূর্ণ সংযোগের উৎস। 2025 সালে 82% প্রাপ্তবয়স্ক বলেছেন যে তাদের এলাকায় মানুষ প্রতিবেশীদের সাহায্য করতে প্রস্তুত থাকে, যা গত 15 বছর ধরে ধারাবাহিকভাবে উচ্চ অবস্থানে রয়েছে, এবং 80% বলেছেন ভিন্ন জাতীয় বা জাতিগত পটভূমির প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ভালো। এ বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে সিডনিভিত্তিক কমিউনিটি নেতা ওম ধুঙ্গেলের। ওম ভুটান রাজ্য থেকে পালিয়ে 1998 সালে শরণার্থী ও ছাত্র হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন।
1: I was stateless for 12 years and I so much wanted to belong somewhere, and Australian citizenship gave me that sense of belonging. I'm really grateful to Australia and all people that have welcomed us.
0: বর্তমানে ওয়েস্টার্ন সিডনির ব্ল্যাকটাউনে বসবাসরত ওম বলেন, সেখানকার বৈচিত্র্যময় সম্প্রদায়ের মানুষরা সবার আগে ব্ল্যাকটাউনের বাসিন্দা।
1: And we bring our diversity and differences on top. We need to look at, you know, what's common, and then we can always build from that common ground. Otherwise, with such a diverse population, you can't really expect to have full multicultural society if we start focusing on our differences.
0: Wentworth-er swatantra MP Allegra Spender-o এতে একমত।
2: I actually think it is a moment for us to unite around Australian values and actually about being patriotic Australia. You know, we have a country, it is diverse. I think it's something that we should celebrate.
0: পাকিস্তান থেকে 2012 সালে অস্ট্রেলিয়ায় আসা লেখক ও কৌতুক অভিনেতা সামিশা বলেন, ভিন্নমতের মানুষের সঙ্গে স্বচ্ছন্দ থাকতে আমাদের শিখতে হবে।
3: I do come from a society where everyone in your family had different points of view and different beliefs, some quite extreme, and you just had dinner together anyway. I know it's a bit naive, but it is, I think, an important part of a society to be able to have conversations.
0: Muslim community netri Hana Asafiri bolen, kothin alaper jonno aro beshi platform dorkar.
4: I think if you find yourself uncomfortable, maybe sit with that discomfort for an extra minute and turn assumptions to open curiosity. Whether it be at schools, whether it be in public settings, we just don't do that anymore.
0: Hana bolen, amra shobai ei bibhajanmulok bishakto madhyome dube achi.
4: We're all on this very divisive, toxic medium.
0: Amader pray shobai kono na kono samajik jogajog madhyom byabohar kori, এবং এটি হয়ে উঠেছে এখন অস্ট্রেলিয়ানদের জন্য অন্যতম প্রধান সংবাদ উৎস। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যাতে আপনাকে সেই ধরনের কন্টেন্ট দেখানো হয় যার সঙ্গে আপনি বেশি সম্পৃক্ত হবেন। সেটা হতে পারে এমন পোস্ট যা আপনি পছন্দ করেন ও সমর্থন করেন, কিংবা এমন কিছু যা আপনাকে ক্ষুব্ধ করে। ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার আরও মেরুকরণের দিকে ধাবিত কিংবা চরমপন্থী মতামতের সঙ্গে সম্পর্কযুক্ত, আর এসব প্ল্যাটফর্মে ভুয়া তথ্য আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত ও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়তে পারে। চিক নামের একটি মিডিয়া কোম্পানি পরিচালনাকারী হানা ফার্গুসন বলেছেন, সরকারের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর উপর ডিজিটাল ডিউটি অফ কেয়ার আইন প্রয়োগ করা, যাতে চরমপন্থী ও ঘৃণামূলক কন্টেন্ট সরিয়ে ফেলা বাধ্যতামূলক করা হয়।
5: Ultimately, the responsibility should sit with them because the quality of information sits on quite a broad spectrum, and we need to consider how we hold our government to account and how they can regulate platforms to actually prevent us from engaging with extreme material that is fundamentally breaking our social cohesion.
0: তিনি রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রেও আরো কঠোর আইন দেখতে চান।
5: It's completely legal for your leaders to lie to you. So these tangible things will improve the way we're able to converse because right now the public square is a very unsafe place.
0: লিন্ডা বেন মেনাশে ন্যাশনাল কাউন্সিল অফ জুইশ উইমেন

0: অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শক্তিশালী কমিউনিটি সংযোগ গড়ার জন্য আরেকটি ধারণা দিয়েছেন, আর তা হচ্ছে স্বেচ্ছাসেবা।
1: The families of the victims of Bondi actually called for a program of good deeds, and I think a national volunteering program of things like work together to support the Flying Doctor Service, or build together homes in Indigenous communities, or go and paint a school, or teach English to migrants.
0: তার মতে এতে অস্ট্রেলিয়ানরা নিজেদের আরো বড় কিছুর অংশ বলে অনুভব করবে।
1: These things make us part of a cohesive whole, and they make us feel ownership of this national project, which is Australia. And I think it's about time we thought about that.
0: সামাজিক বিভাজন নিয়ে এই পর্বটি প্রযোজনা করেছেন অলিভিয়া ডিওরিও এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম। আপনি সোশ্যাল সিজম এর পূর্ণ পর্ব দেখতে পাবেন SBS অন ডিমান্ডে, যা SBS এক্সামিনস এবং SBS ইনসাইটের যৌথ প্রযোজনা। এতে আরবি, ম্যান্ডারিন, ক্যান্টোনিজ, কোরিয়ান ও ভিয়েতনামি ভাষায় সাবটাইটেল রয়েছে। আরও জানতে ভিজিট করুন sbs.com.au/examines।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবার একটি বিরতি নিচ্ছি, এরপর শুনবেন আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড, অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদন। আজকের বিষয় ফুটবলের সঙ্গে যেভাবে যুক্ত হবেন, সঙ্গেই থাকুন। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন, দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টর স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/ulurustatement। ইনসাইট পুরস্কার বিজয়ী SBS এর কারেন্ট অ্যাফেয়ার্স, বিতর্কিত বিষয় দেখাতে ভীত নয়, যা অন্যরা দেখাতে চায় না। ইনসাইট দেখুন SBS এ মঙ্গলবার রাত 8:30 এবং SBS অন ডিমান্ডে যে কোনো সময়ে। NITV-র দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ, অ্যাবরিজিনাল এবং টর স্টেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS অন ডিমান্ডে।
3: Unscripted, untamed, unforgettable.
4: Lord Season 4, The Arctic. Nothing can prepare you for this.
3: 10 brave souls, far from home, close to freezing.
5: It's a whole new frontier.
6: Oh my God!
3: The absolutely real.
5: Cold like this can kill you.
3: Reality series.
4: It's on like Donkey Kong.
3: Alone Australia. Streams 15th of July on SBS On Demand.
2: SBS বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছে আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 6 জুলাই 2026 সাল। আজকাল ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হচ্ছে, ফুটবলের সঙ্গে কিভাবে যুক্ত হবেন? আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড, অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এখন শুনবেন এ নিয়ে। এটি তৈরি করেছেন মালিসা কম্পাননি আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী শাহান আলম।
0: বিশ্বের মানুষকে একত্রিত করে ফিফা ওয়ার্ল্ড কাপ, একথা মোটেও অতিরঞ্জিত নয়, কারণ ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচনা করা হয়। তবে ফুটবলের আসল যাত্রা শুরু হয় শহরতলির মাঠগুলোতে এবং স্থানীয় ক্লাবগুলোতে, যেখানে প্রতিদিন সব বয়স ও সব ধরনের দক্ষতার মানুষ খেলেন। আপনিও কিভাবে তাদের একজন হতে পারেন সেটাই জেনে নেওয়া যাক আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইন ফিচারে। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দেওয়া যাক, এই খেলাটিকে আমরা ফুটবল বলবো?

0: naki soccer.
1: I think we should call football football in Australia. It's a global game. It used to be referred to as soccer, but football, I think, is the best way.
0: Amar mone hoy Australia-e amader ei khelatike football-i bola uchit. এটি একটি বৈশ্বিক খেলা। আগে একে সকার বলা হতো, কিন্তু আমার মতে ফুটবল নামটি সবচেয়ে উপযুক্ত। এ কথা বলছিলেন ফুটবল অস্ট্রেলিয়ার ফুটবল বিষয়ক নির্বাহী পরিচালক হিদার গ্যারিয়ক। তিনি বলেন ফুটবল একটি অসাধারণ অন্তর্ভুক্তিমূলক খেলা, যেখানে সারা দেশে প্রায় ১৯ লাখ অংশগ্রহণকারী রয়েছে।
1: It's the largest participated sport in the country and growing rapidly. We've got over 87 different nationalities and 35 different language groups across football in Australia. We know that over 72% of participants are born overseas and we're very proud of football being the most inclusive sport in the country.
0: ফুটবলের জনপ্রিয়তার মূল কারণ হল এটি মানুষের সামাজিক বা সাংস্কৃতিক পটভূমি, লিঙ্গ, বয়স কিংবা সক্ষমতার নির্বিশেষে সবাইকে খুব সহজেই একত্রিত করে। আপনি 4 বা 5 বছর বয়স থেকে গ্রাসরুট পর্যায়ে ফুটবল খেলা শুরু করতে পারেন। আবার চলাফেরার সক্ষমতা আগের মতো না থাকলেও ওয়াকিং ফুটবল দলে যোগ দিতে পারেন। শুনে ভালো লাগছে শুরু করার জন্য ফুটবল অস্ট্রেলিয়ার রয়েছে প্রচুর সহায়ক তথ্য ও উপকরণ। হিদার গ্যারিয়ক জানান তাদের ওয়েবসাইটে প্লে ফুটবল প্ল্যাটফর্ম রয়েছে।
1: Play Football is Football Australia's official digital home of community football. It's basically used nationwide for players, coaches, referees and volunteers. And it means registration is recognised across all clubs, competitions and member federations.
0: প্লে ফুটবলে অনলাইনের মাধ্যমে আপনি আপনার এলাকার কোনো ক্লাবে নিবন্ধন করতে পারেন। এই খেলার মূল দর্শনই হল অন্তর্ভুক্তি। এখানে শিশু থেকে প্রবীণ, ফার্স্ট নেশনস খেলোয়াড়, বিশেষ চাহিদা সম্পন্ন ও ভিন্ন সক্ষমতার খেলোয়াড় এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষাগত পটভূমির মানুষের জন্য নানা ধরনের কর্মসূচি রয়েছে। ফুটবল অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ঘুরে দেখলে আপনি মিনি রুজ সেটেলমেন্ট প্রোগ্রাম এবং মাল্টিকালচারাল ইউথ প্রোগ্রামের তথ্য পাবেন। ফুটবল এনএসডাব্লিউর কমিউনিটি মেম্বার অ্যান্ড মেম্বার সার্ভিসের প্রধান অ্যারন ডিপডিন বলেন এসব কর্মসূচি ফুটবল অস্ট্রেলিয়ার সহযোগিতায় পরিচালিত হয় বিনামূল্যে।
2: Both of these programs are intended to basically provide a good front door for football so that people can come and do an introductory football program and get engaged with the game, but also get linked in with a club and hopefully sign up to become a member of one of our 600 plus clubs, because our clubs are communities and we see programs like this as being an excellent way of helping people kind of bridge the gap between their cultural communities and their football communities.
0: সমাজে অন্তর্ভুক্ত হওয়ার এই অনুভূতি লাল রোচন তাক লুয়েমকে কমিউনিটি ফুটবলের প্রতি আকৃষ্ট করেছিল। এক বন্ধুর মাধ্যমে তিনি কুইন্সল্যান্ডের SSI মাল্টিকালচারাল স্পোর্টস ক্লাব পরিচালিত মেয়েদের জন্য বিনামূল্যের একটি ফুটবল কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেন।
3: I was invited to the football training and I was also invited to do a level 1 football coaching and then I got involved and never left. And then through participating in MSC, I was also able to go to the mainstream football club as well. What I normally say to other young people is sports does not discriminate. So you feel welcomed, you feel like you belong in a community where you don't even know other people.
0: আপনি হয়তো ফুটবলকে শীতকালীন খেলা হিসেবেই চেনেন, তবে শুধু NSW তেই প্রায় 80,000 খেলোয়াড় গ্রীষ্মকালীন ফুটবলে নাম লেখান। অ্যারন ডিপডিন বলেন গ্রীষ্মকালীন বা অফ সিজন ফুটবল নিজেই এখন একটি বড় খেলা হয়ে উঠেছে।
2: It's perfectly suited to people who aren't necessarily playing football in the winter time, but they just want to give the game a go. And we find that a lot of people try summer football and they find they love it, and then they wind up signing for winter club football the following year. It's played with smaller teams and smaller field and usually at the same place each week. It's much more casual, and so people find that they might try some tricks or fun things that they might not otherwise try in a winter game. It feels like lower stakes and more fun.
0: হয়তো আপনি বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান ইনডোর খেলাটি খেলতে চাইবেন। ফুটসাল হলো ফুটবলের ছোট আকারের ইনডোর সংস্করণ। দ্রুতগতি, বিস্ফোরণধর্মী খেলার ধরন এবং উচ্চ দক্ষতার জন্য পরিচিত এই খেলাটি বিশ্বের অনেক সেরা

0: ফুটবলারের দক্ষতা গড়ে তুলতে সহায়তা করেছে, অথবা আপনি হয়তো তুলনামূলক কম শারীরিক পরিশ্রমের কোনো খেলা খুঁজছেন, সেক্ষেত্রে হিদার গ্যারিয়ক বলেন ওয়াকিং ফুটবলের জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে।
1: It's been such a hit with older Australians, particularly in our diverse communities. And to get involved, it's obviously registering through our clubs. But more importantly, it gives you a community base to be able to meet new people and to be able to be in a sport that's a low impact sport, but for older Australians.
0: সবচেয়ে বড় বিষয় হলো এই খেলার মাধ্যমে আপনি একটি প্রাণবন্ত খেলোয়াড় সম্প্রদায়ের অংশ হয়ে ওঠেন। আহমদ গেইসারি নিয়া মেলবোর্নে তার স্থানীয় কাউন্সিলের মাধ্যমে ওয়াকিং ফুটবল সম্পর্কে জানতে পারেন। ফুটবলের এই সংস্করণটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সুস্থ থাকার পাশাপাশি নতুন বন্ধু তৈরি করা যায়।
2: Actually, I never expected walking football to be such a workout. It really gets your heart pumping and leaves you feeling uplifted. Don't let walking football fool you because it's total sweat fest and a great mood booster. It's unbelievable how much energy walking football takes. I thought it's going to be easy, but actually if you're on play a little bit serious, it's not that easy.
0: তবে আহমদ গেইসারি নিয়ার মতো একই উদ্যমে খেলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এ খেলায় ট্যাকল করা বা দৌড়ে চলা নিষিদ্ধ। কম শারীরিক চাপের হওয়ায় এটি স্বাস্থ্যগত সমস্যা আছে বা আত্মবিশ্বাস কম এমন মানুষের জন্য দারুণ উপযোগী। এমনকি সব বয়সের মানুষের জন্যই ওয়াকিং ফুটবল সেশন রয়েছে।
2: We have very nice people, very friendly. At first, I thought I'm just going to try it. But after the first time that I went there, I found it so fantastic. The people and the walking football, I never had that experience. I used to play soccer for more than half a century. Walking football, it's really enjoyable for the ages like me. I'm 73, actually.
0: আপনি যদি ফুটবলকে আরো গুরুত্বের সঙ্গে নিতে চান, তাহলে এলিট পর্যায়ে পৌঁছানোরও নানা পথ রয়েছে। হিদার গ্যারিয়ক বলেন সবারই শীর্ষ পর্যায়ে পৌঁছানোর নিজস্ব একটি পথ রয়েছে।
1: But if you're a great player and you'd like to pursue the elite development pathway, then it's about starting at your club. And then from your club, you can find a youth A-League club as part of an academy. And then obviously the emerging championships, which is our emerging Matildas and Socceroos. And we've got our indigenous teams within that, which is at 14, 15, 16 years old. And then our youth national team start at under 16.
0: অস্ট্রেলিয়ার সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এই খেলাটি খেলবেন কিনা যদি এখনও সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে শেষ কথাটি বলছেন অ্যারন ডিপডেন।
3: Across Australia, there's more than 2,000 clubs, and each of those clubs provides a front door to our game. We've got players from all sorts of nations, cultures, backgrounds already playing football in Australia, and our clubs are enormously welcoming, friendly places for everyone to come and join. So if someone's looking to come and play football, I'd encourage them to get in touch with their local club.
0: ফুটবলে যুক্ত হওয়া নিয়ে অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন মেলিসা কম্পানিয়নি এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম।
4: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবারে একটি গান।

শিরোনামহীন ব্যান্ডের গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি, এরপর কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। সঙ্গেই থাকুন। এনআইটিভির দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ। অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS অন ডিমান্ডে। চোখ রাখুন SBS টিভি এবং রেডিও চ্যানেলগুলোতে। এখন কি হচ্ছে ও সামনে কি আসছে, ভিজিট করুন sbs.com.au/guide। দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট, অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ। সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/উলুরু স্টেটমেন্ট। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন। দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। অনলাইনে ভিজিট করুন sbs.com.au/বাংলা। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/বাংলাতে। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়।

0: এসবিএস বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 6 জুলাই 2026 সাল। এখন কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়।
1: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দেশে আর কোনোদিনই রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে এক সভায় তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।
2: আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে।
1: এদিকে বাংলাদেশ $1 trillion অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজের শহর চট্টগ্রামে অর্থমন্ত্রী বলেছেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে $1 trillion অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ। অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি, এই নগরী হবে অর্থনীতির লজিস্টিক হাব।
3: অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমরা পেয়েছি এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ তার যে সম্ভাবনাকে সেটা পুরোপুরি কাজে লাগিয়ে আমরা বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হওয়ার $1 trillion অর্থনীতির যে আমরা যে ফোরকাস্ট করেছি সেদিকে আমরা এগিয়ে যাবো।
1: ওদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইসি প্রথমবারের মতো IT সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন বা রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ওদিকে BBC বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাভেদ উর রহমান। তিনি জানিয়েছেন, সরকার চায় অতীত বর্তমান সব সময় দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আসুক। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেছেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই, তাই যে কোনো সময় অভিযোগের তদন্ত করা সম্ভব।
4: কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল, দুদক তখন কিছু কাজ করানোর চেষ্টা করেছিল, আমাদের মনে আছে, দু একজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। সো এই দায়িত্ব দুদকের, এই দায়িত্ব দুদক করবে এবং দুদক সরকারের দিক থেকে এটাকে বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না, কমিশনকে বাধা দেওয়ার কিছু নেইও, কিন্তু সরকার এটাকে এনকারেজই করবে।
1: অন্যদিকে দেশের সাইবার আইনকে সময়োপযোগী এবং আরো কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এই লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত, পরামর্শ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ল রিপোর্টার্স ফোরামের সভায় মন্ত্রী বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়, তাই দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।
5: আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
1: এর মধ্যেই বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, দেশের বাজার পরিস্থিতি নজরদারি এবং মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদি। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ে অতি সংবেদনশীল 30টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে। বাণিজ্যমন্ত্রী বলছেন, শুধু বর্তমান বাজার দর নয়, বরং পণ্যের উৎপাদন কেমন হচ্ছে, আবহাওয়ার কারণে ফলনে কি প্রভাব পড়তে পারে এবং আন্তর্জাতিক বাজারে কি পরিস্থিতি চলছে তার সামগ্রিক পূর্বাভাস পেতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে এটি সমন্বিত AI মডেল তৈরি করা হবে।
6: আমরা যে জিনিসটা আগামী দিনে করতে চাই, সেন্সিটিভ যে সমস্ত পণ্য থাকে, এরকম প্রায় 30টা পণ্য আমরা

0: করেছি, আমরা কৃষি, মৎস্য প্রাণী সম্পদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটা সমন্বিত পদ্ধতিতে আমরা একটা এআই মডেলের মাধ্যমে এই 30টা পণ্য আগামী দিনে আমরা মনিটরিং করব। এবং মনিটরিংটা শুধু এটা না যে বাজারে এখন কী আছে, এটার ফলন এখানে কীরকম হচ্ছে, আগামী দিনে আবহাওয়ার কারণে অতিবৃষ্টি অথবা কম বৃষ্টির কারণে এটা সম্ভাব্য ফলনের উপর কী প্রভাব পড়তে পারে।
1: আর দুবছর বন্ধ থাকার পর 28 জুন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত। ভিসা চালুর পর থেকে বাংলাদেশের ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, ভারতীয় হাইকমিশন ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতে এবং দুদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরো নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবার ভারতের খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া এবং ভোট সংক্রান্ত অন্যান্য কিছু বিষয় নিয়ে আপত্তি এবং উদ্বেগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর কাছে 23টি বিরোধী দল যৌথভাবে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়েও বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ সেখানে তোলা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক KC বেণুগোপাল 8 পাতার সেই চিঠির বয়ান প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনকে নিশানা করে লিখেছেন, বিচার ব্যবস্থার দায়িত্ব হল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষপাতদুষ্ট কার্যকলাপ থেকে গণতন্ত্রকে রক্ষা করা। বিশেষত এমন এক প্রতিষ্ঠান যা দেশের গণতন্ত্রের ভিত্তি হিসেবে থাকা সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করতে বদ্ধপরিকর। দেশের গণতন্ত্রে অন্যায় যাতে প্রতিষ্ঠা না পায় তা নিশ্চিত করা গুরুদায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর। তা না হলে 140 কোটির বেশি ভোটারের প্রতি অন্যায় অব্যাহত থাকবে। আর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবির পর ছত্রখান হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। একদিকে দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির দায়ে ধরা পড়ছেন, গ্রেপ্তার হচ্ছেন, আটক করা হচ্ছে বিপুল

0: You know what they say, four wheels move the body, but two wheels move the soul.
1: Poetry, mate.
0: But don't think my motorcycle or my soul will be moving anytime soon. Got a flat tire.
1: Ah, that's all right. You ride with Geico Motorcycle Insurance and got their 24/7 emergency roadside service. They'll get you back on the road.
0: Ah, beautiful saying. You come up with that?
1: It's not a saying. It's a Geico motorcycle policy.
0: Tomato, tomato.
2: It feels good to ride with help. It feels good to Geico. Emergency roadside service is optional coverage.
3: উনি তো আমাদের প্রধান পরামর্শদাতা আমরা সবসময় বলেছি আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো শিক্ষা মনীষীদের সম্মান জানাতে হবে আমরা জাতির জনক সংবিধানের প্রণেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিদ্রোহী কবি এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা
4: আর বেশ কিছুদিন অন্তরালে থাকার পর গত শনিবার সোশ্যাল মিডিয়ায় দলের সাম্প্রতিক অবস্থান এবং রাজ্য রাজনীতি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
5: 2023 পার্টি রেকগনিশন শেষ হয়ে যায় তাহলে 2026 আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে সিম্বলটা তো আমি দিয়েছিলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম সই করেছিলাম আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায় এবি ফর্ম জমা হয়েছে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে তবেই না দলের প্রার্থী হয়েছেন আর আজকে জিতে গিয়ে যেহেতু বিজেপি নানান ছলে বলে কৌশলে কঠোরতায় নির্বাচন কমিশনকে সাথে নিয়ে ভোট লুট করে নাম কেটে নানা রকম অছিলায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে একটা ভোট লুট করেছে দুমাসও ধৈর্য ধরতে পারলেন না দুটো মাসও ধৈর্য

0: প্রীতম হাসানের কণ্ঠে বরবাদ চলচ্চিত্রের গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি। এবছর কিংস বার্থডে অনার্স লিস্টে অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মাননা লাভ করেছেন মোহাম্মদ সাব্বির আলম। এ নিয়ে SBS বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। বিরতির পর শুনবেন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি, সঙ্গেই থাকুন। দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরো স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/uluru-statement। পুরস্কার বিজয়ী ড্রামা, আন্তর্জাতিক খেলাধুলা এবং তথ্যচিত্র যা আপনাকে চ্যালেঞ্জ এবং অনুপ্রাণিত করে, SBS এক ভিন্ন জগৎ। SBS দেখুন চ্যানেল 30 এবং SBS ভাইসল্যান্ড দেখুন চ্যানেল 31। NITV-র দ্য পয়েন্ট, এক নতুন দৃষ্টিকোণ, অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের বিশ্লেষণ ও সাক্ষাৎকার। যখন খুশি তখন দেখুন SBS অন ডিমান্ডে। আপনার রান্নাঘরে পুরো বিশ্ব নিয়ে এলো SBS ফুড। অনলাইনে পাবেন 7,000-এরও বেশি রেসিপি, প্রবন্ধ, ভিডিও নির্দেশিকা এবং আরও অনেক কিছু। ভিজিট করুন sbs.com.au/food।
1: Season 4, the Arctic.
2: 10 brave souls, far from home, close to freezing.
3: It's a whole new frontier.
4: Oh my God!
2: Alone Australia, streams 15th of July on SBS On Demand. Shift into gear and watch the world's most brutal race. Brace for the ultimate test of endurance. This isn't just sport. Oh! It's pure drama. The Tour de France, stream live 5th to the 27th of July on SBS On Demand.
0: SBS বাংলা। বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার, 6 জুলাই 2026 সাল। এবছর কিংস বার্থডে অনার্স লিস্টে অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মাননা লাভ করেছেন মোহাম্মদ সাব্বির আলম। এ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী শাহান আলম। এখন শুনুন ধারণকৃত সেই সাক্ষাৎকারটি।
5: মোহাম্মদ সাব্বির আলম সম্প্রতি কিংস বার্থডে অনার্স লিস্টে অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মানে ভূষিত হয়েছেন। বাংলাদেশ থেকে 2004 সালে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন তিনি। এরপর রেড ক্রস, স্টেট ইমার্জেন্সি সার্ভিস, সেন্ট জন অ্যাম্বুলেন্স, আর্মি রিজার্ভ অ্যাম্বুলেন্স, ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়া পুলিশের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে তিনি স্বেচ্ছাসেবী ও জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

0: অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2026 সালে তিনি এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করলেন। আজ তিনি আমাদের সাথে আছেন, শুনব তার অনুভূতি। সাথে আছি এসবিএস বাংলার পক্ষ থেকে শাহান আলম। মোহাম্মদ সাব্বির আলম, স্বাগত এসবিএস বাংলায়। আমার প্রথম প্রশ্ন, অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মান অর্জনের অনুভূতি কেমন? এই স্বীকৃতি আপনার কাছে কি অর্থ বহন করে?
1: সর্বপ্রথমে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আমি সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মান অর্জন করা আমার জন্য অত্যন্ত বিনয় ও আবেগঘন একটি অভিজ্ঞতা। আমি কখনই স্বীকৃতি বা পুরস্কারের জন্য সমাজসেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম কিংবা জননিরাপত্তার কাজে যুক্ত হইনি, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে অবদান রাখাকে আমি সবসময় আমার দায়িত্ব ও সৌভাগ্য হিসেবে দেখেছি। এই সম্মানটি আমার ব্যক্তিগত অর্জনের চেয়ে অনেক বেশি কিছু। এটি সেই সকল সহকর্মী, স্বেচ্ছাসেবক, সম্প্রদায়ের নেতা এবং সাধারণ মানুষের অবদানের স্বীকৃতি, যাদের সঙ্গে আমি বছরের পর বছর কাজ করার সুযোগ পেয়েছি। তাদের সহযোগিতা, বিশ্বাস এবং সমর্থন ছাড়া আমার পক্ষে কোনো কিছুই অর্জন করা সম্ভব ছিল না। বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী হিসেবে এই স্বীকৃতি আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে এনেছে। এটি প্রমাণ করে যে অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে নিষ্ঠা, পরিশ্রম এবং সমাজের প্রতি অবদানকে মূল্যায়ন করা হয়, আপনার পটভূমি যাই হোক না কেন। সবশেষে, আমি এই সম্মানকে কোনো গন্তব্য হিসেবে নয়, বরং সমাজের সেবা অব্যাহত রাখার জন্য একটি বড় দায়িত্ব ও অনুপ্রেরণা হিসেবে দেখি। এটি আমাকে ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াতে এবং সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যেতে উৎসাহিত করবে।
0: আমার এবার প্রশ্ন, বাংলাদেশ থেকে আপনি 2004 সালে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় এসে জনসেবামূলক কাজে যুক্ত হয়েছিলেন, তো এই অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছিলেন?
1: বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলাম উচ্চশিক্ষা ও নতুন সুযোগের সন্ধানে। তবে আমার জনসেবামূলক কাজের মূল অনুপ্রেরণা এসেছে কৃতজ্ঞতা থেকে। অস্ট্রেলিয়া আমাকে শেখার, বিকশিত হওয়ার এবং একটি সফল পেশা জীবন করার সুযোগ দিয়েছে। তাই আমি সবসময় বিশ্বাস করেছি যে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। স্বেচ্ছাসেবকমূলক কাজের মাধ্যমে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, যা সময়ের সঙ্গে আমার জীবনের একটি স্থায়ী অঙ্গীকারে পরিণত হয়েছে। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন আমার বাবা প্রয়াত এয়ার কমোডর রিটায়ার্ড সিদ্দিক আলম। তার সততা, শৃঙ্খলা ও দেশের প্রতি নিবেদন আমাকে সেবা, নেতৃত্ব এবং সমাজের কল্যাণে কাজ করার মূল্যবোধ শিখিয়েছে, যা আজও আমার পথ চলার প্রধান প্রেরণা।
0: রেডক্রস, এসিএস, সেন্ট জন অ্যাম্বুলেন্স, আর্মি রিজার্ভ ও ভিক্টোরিয়া পুলিশের সঙ্গে আপনি কাজ করেছেন, এসব কাজ করার সময় যে অভিজ্ঞতাগুলো আপনি অর্জন করেছেন সেগুলোর মধ্যে থেকে স্মরণীয় বা মজার কোনো ঘটনা কি আমাদের জানাতে পারেন?
1: রেডক্রস, এসিএস, সেন্ট জন অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া, আর্মি রিজার্ভ এবং ভিক্টোরিয়া পুলিশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে স্মরণীয় বিষয় হলো মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর সুযোগ, জরুরি পরিস্থিতিতে সহায়তা করা, সংকটকালে সম্প্রদায়কে সমর্থন দেওয়া এবং কঠিন সময়ে মানুষকে সাহায্য করতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক একটি অভিজ্ঞতা। প্রতিটি সংস্থার কাজের ধরন ভিন্ন হলেও তাদের সবার একটি অভিন্ন লক্ষ্য ছিল, তা হলো মানুষের সেবা করা। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে মানুষের নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণে অবদান রাখতে পারা আমার কাছে এক বিরাট সৌভাগ্য। এই অভিজ্ঞতাগুলোই আমাকে আরও মানবিক, দায়িত্বশীল এবং সমাজসেবার প্রতি আরও অঙ্গীকারবদ্ধ করেছে।
0: প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর সময় কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনাকে?
1: প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি অবস্থার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের জীবনে ক্ষতি, অনিশ্চয়তা এবং মানসিক কষ্টের প্রভাব কাছ থেকে দেখা, পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল ও চাপপূর্ণ পরিস্থিতিতে সীমিত তথ্য ও সম্পদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়াও বড় দায়িত্ব। জরুরি পরিস্থিতিতে কাজ করা শারীরিক ও মানসিকভাবে কঠিন হতে পারে, তবে মানুষের সবচেয়ে প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াতে পারা সেই চ্যালেঞ্জগুলোকে সার্থক করে তোলে। আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে সংকটের সময় সহানুভূতি, পেশা দায়িত্ব ও দলগত সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ক্ষতিগ্রস্ত মানুষের পুনরুদ্ধান ও ঘুরে দাঁড়ানোর দৃঢ়তা প্রত্যক্ষ করাই আমার জন্য সবচেয়ে অনুপ্রেরণাদায়ক

0: অভিজ্ঞতা।
1: তরুণ প্রজন্ম, বিশেষ করে নতুন অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়ে আপনার কি বার্তা থাকবে?
0: আমি বিশ্বাস করি স্বেচ্ছাসেবী কাজ শুধু সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ নয়, এটি ব্যক্তিগত বিকাশ, নেতৃত্বের দক্ষতা অর্জন এবং নতুন সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আমি উৎসাহিত করব পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত হতে। এর মাধ্যমে স্থানীয় সমাজ ও সংস্কৃতিকে কাছ থেকে জানার পাশাপাশি আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। আমি নিজেও একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে স্বেচ্ছাসেবার মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি এবং একই সঙ্গে মূল্যবান অভিজ্ঞতা, বন্ধুত্ব এ পেশাগত উন্নয়নের পথ খুঁজে পেয়েছি। আমার বার্তা হলো, সুযোগের অপেক্ষা না করে আপনার আগ্রহের কোনো কমিউনিটি বা মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হন। ছোট একটি পদক্ষেপও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
1: অনেক ধন্যবাদ মোহাম্মদ সাব্বির আলম, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম মোহাম্মদ সাব্বির আলমের সঙ্গে। তিনি সম্প্রতি কিংস বার্ডে অনার্স লিস্টে অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মানে ভূষিত হয়েছেন। আপনাদের সাথে ছিলাম আমি, শাহান আলম।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আজ আপনাদেরকে শোনাচ্ছি নাফিসা আজাদের গাওয়া একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজ হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS টুতে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন www.sbs.com.au/bangla। বিদায় নিচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। সকলের জন্য রইল শুভকামনা।